কে দেখি নাই দিবস্তাকো কেটি ভনেরা ছোড়ে রাখা কইনা তুমি মায়ে গনে মানজি ভয় তো মলাই তো গরে তরিয় সমাজ যে মলাই কে সোচ মলি জানে কা দিবস্তারে কইনা মো মাটিকো অন্যায় সহনা না সকেরা মলি দিবস্তারে কইনা